mai ding u lai rel nau ting khong ni paliam pan hau na hai ba ya wa ka ya thawai wa wei shan ta die paliam pan hau ni ma nga hai ba india nang ni poi rei mai tai lai pang muong bai di rang ya ye lai ba ya rui poi rei kai no sat khro na ma pa ri lai rel nau ting khong mu tan thua dak le Lail nao ting kong na paliam pan dhawani makki ayak pa yawa hai khom bham madu tarak pa dao. Poi rai mai tei lai paak ta lai jara roi ai muong bai rang yai thadok na shat lage adu di lamdam kadai ta na sat kani lamien nong pok mai kai paang agi hai na lamien nong pok mai kai paang na lak pa nao. Lamdam kadai yau rak le lail nao ting kong. ลังมายะฮากบรนิบูฮาดซิงเชลวยนิกะบระเวนิกะซิงเตนอยอดปีหุยทาซิงเนเชลวยลุทงคงอมมกิดิไลชาลวงอางานบะกิไลฮัลโลยวยไม